0: ওই না, তাও সম্মানে মুক্তর ডোকান একটু কমে না, ব্যাপারে করে দেবে এখন সব সব পরে ঢুকো সে মুক্তর ডো ওয়ান্ডাই ঢুকো ওখানে ওনার সাম্বাদ মাংকা না
1: Chat sa FB? Check! Midnight snack? Check! More sa magdamag? Check na check! Easy!